0: जी हाँ दोस्तों, मूवी कसम आशा भोसले नितिन मुकेश का आवाज अभी आप सुन रहे थे। ठीक है दोस्तों, यहाँ तक थे हमारा 93.8 से लेकर 95.9 तक के गीत मैंने आप लोग को सुनाया है। जैसे मैंने कहा था, अभी अभी होगा रिक्लामा और न्यूज़, और उसके बाद हम चलाएंगे खव और जो लोग कुछ पुराने गाने भी हमने चलेंगे, पुराने गाना रफ़ी साहब के, मुकेश का, और ऐसे से हम आप लोग सुनाएंगे किशोरदा की। एक घंटा का प्रोग्राम रहेगा, 11 बजे तक हमारा तुम्हारा साथ है। और आप सब चून है द एफ ग्रीन लव फाउंड हिंदुस्तानी रेडियो से, आप सब चून है। न्यूज़ के बाद हम सुनेंगे किसी के दो फरमाइशें जो सही जवाब को दिया है, लेकिन उसका जवाब मैं नहीं दूंगा आज, मैं शुक्रवार को दूंगे। लेकिन दो सही जवाब आया है सवाल पे, तो दो फरमाइशें हम ज़रूर आप लोग को सुनाएंगे, और फ्रेडा के हम बाकी सब सुनाएंगे। वक्त नहीं है, वक्त की कमी है, वक्त कम है हमारे पास। जितने लोग प्रोग्राम को सुनते, जहाँ तक ये आवाज़ सुनते हैं लोग, सभी को हम एक बार फिर से सलाम करते हैं, नमस्कार कहते हैं। ऐसे ही सुनते रहना और हम लोग के लाइक करना, जो भी काम करवाना है आइए। फाउंड हिंदुस्तानी आप लोग के दो हाथ से वेट कर रहा है, आइए अपना जो फरमाइश है जो आप लोग को देना है दीजिए, करवाइए दोस्तों। तब तक के लिए हम चलते हैं न्यूज़ और कुछ रिक्लामा की ओर।
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशें या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9736522747। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet Wakalet ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Fitnessketen Basic Fit groeit hard en telt inmiddels 6,1 miljoen leden door onder meer uitbreiding van het aantal vestigingen. Het bedrijf presteert sterk en ziet het gemiddelde aantal lidmaatschappen per club stijgen tot zo'n 3000. Dit komt vermoedelijk door ruimere openingstijden waarbij sommige vestigingen dag en nacht open zijn. Na jaren onderzoek zijn de identiteiten bekend van de twee mannen van wie in 2023 lichaamsdelen op Texel aanspoelden. Het gaat om Afghanen van 20 en 27 jaar. Een strandjutter deed destijds de lugubere fonds. De politie vermoedde al snel dat het ging om verdronken bootvluchtelingen uit Frankrijk. In november verschijnt een 18-jarige jongen voor de rechter in België wegens plannen voor een terroristische aanslag tijdens de Pride in Leuven. Via Telegram zocht hij naar wapens en sprak hij met een undercoveragent. Na maanden voor arrest is hij inmiddels vrij in afwachting van het proces in november. Bij de grote bosbranden vlakbij Bordeaux ontstond een fenomeen dat een Franse brandweerman een vuurstorm noemde en de gouverneur van Gironde ongelooflijk ongezien. Deze vuurwolk ontstaat door de extreme hitte en energie van krachtige branden en is in Europa nog vrij nieuw. Het fenomeen maakt bosbranden moeilijker te bestrijden. In Zandvoort werd gisteren een bezoeker van Pride on the Beach geslagen en uitgescholden, dat meldt NH Nieuws. De politie noemt het aannemelijk dat de geaardheid van het slachtoffer de aanleiding was. Met camerabeelden werd de minderjarige verdachte herkend en aangehouden. De Het slachtoffer hoefde niet naar het ziekenhuis. En dan tot slot het weer. Vanochtend trekt de hardnekkige bewolking in het noordoosten snel oostwaarts. Elders in het land schijnt de zon. Dankzij flinke zonnestralen loopt de temperatuur in de middag flink op. In het zuiden is het zelfs zomers warm met maxima rond de 25 graden of meer. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Muziek en informatie. Bij Fahon Hindustani Radio.

बोले हमें याद है इस प्रेस कॉन्फ्रेंसी में। गिरधारी बोले है, बोले सिमोंस बोले रहा बोले हैगा, बोले एल्के कमिशन वर्ड गेसिन अल्स एन अउटहोलिंग फन द अउटहोलिंग फन द मिनिस्टेरीज स्टेलले है, बोले ओक हेट ओपहेफन फन डेस्कुंडिगन गात फॉल्क्स गिरधारी, टरवेल वास बिलीव दैट हेट दैट मेट alle Surinamers, alle Surinamers, bole hega, met alle Surinamers, bole gaan ze het land namelijk goed besturen. Hij wees daarbij de hoogste staatsschuld en de toegenomen begrotingstekort, janta. Dan wil ik het daar een baan keer, baan mee, vrienden van de economen, ik er baan mee, en ze bole hega, bole hega. Adem nood bolie ze Surinamers ke. To janta aur hum aange jaila ego vermoorde Chinua bhaiya. Chinua bhaiya vermoorde Chinees ke baare mein hai. To bolie is sarnaam ke baat hai Johnny, na. Is sarnaam ke baat na hi aur kuch baat hai. Ego vermoorde Chinua bhaiya reisde Sri Lanka binnen met Surinaamse paspoort. Ego Chinua marai ge hai aur sarnaam ke paspoort leke us Sri Lanka bhar mein ghumat raha. Ya batave bhaiya Chinese staat burger din Sri Lanka werd ontvoerd. Oke sabar ontvoerd kele raha. Bole hega in het land binnen gekomen aur hai sarnaam ke paspoort se het slachtoffer geïdentificeerd al Hao Zong. Obole Ussat Tarik April me Cambodja me Aila. Sri Lanka ke nieuws ikar bare me bole he. Bole Colombo batawe he. Colombo ke nieuws ikar bare me batawe he. Bolle hega, Song reizen samen met een groep personen naar Sri Lanka. Het is niet bekend hoe hij aan het Surinaamse paspoort kwam. Maar ja, hem bieden hoe hij dit nu betaalde. $2,000 bario te paaien jaiyo. Likala nieuws me bhai, hem na hasila. Maar dat heb ik gezegd, ki verblijfvergunning mangye. $2,000 verblijfvergunning paaien jaiyo in Suriname. Zo makkelijk gaat het, bhaiya. En dat gaat met corruptie te hoa, bhaiya. Kaun tu body scam lagayo bhaiya adhin. Onder het tafra sabi chichale he. Onderzoeker ontdekt een ongebruikelijk grote geldbedragen op de bankrekening die met de slachtoffer in verband wordt gebracht. De politie vermoedt dat een conflict over de geld mogelijk heeft geleid tot zijn ontvoering. De ontvoering wil ik behoud de paisa bank mee raha. Ook haas aile he. Ook is een ontvoerker lezen bhaiya. Bole hega irem yang namra song. Nagana wala ka namra ha. So blijken dat song een belangrijke rol vervulde binnen een georganiseerde cybercriminaliteit groep. Criminele groep, sorry mensen. Zijn chauffeur, ego kok en vriendin zijn door de Colombo. Ze politie in bewaring genomen en worden verhoord voor het onderzoek. Zijn 5 speciale politieteams ingezet. Toe ebate rondui baje verscheen een tweede groep van ongeveer 20 go Chinua staatsburgers aile om maak 10 go admi ke pas pistool la bedreig krise mishandel krise ek baan ke leke Chinua onfur ke lege he. Bole 2 go slachtoffer werden later vastgebonden, handen en voeten achtergelaten in een busje in Port City. Song werd naar de onbekende locatie gebracht. Zijn lichaam werd enkele uren later aangetroffen in Karadana in het gebied van Ihilya Godame. De dusto Sri Lanka me is er praat de Chinese ook onvoer kreeg hij deze hier betaald gegeven. He. Hamare piare ego taxi chauffeur bhaiya Albina ke baat hue hai. Aisan duidelijkheid over de controle over de passagiers en goes ke bare mein bolu mange duidelijkheid passagiers ke
controle के बारे में en over vlees taxichauffeur को भैया die de route tussen Paramaribo Almina onderhoud kregen spreken over de politiecontrole bij de stalkers even van controle hebben obolega de politie hen dreigt kregen aan te houden wanneer herhaaldelijk passagiers zonder geldige verblijfdocumenten in het voertuig worden aangetroffen. Ook bestaat onduidelijkheid over de hoeveelheid vleeswaren die zij mogen vervoeren. Toyon Adamien Taxi en Chalawe Hega Paramaribo or Almina is op Keskoto Stalker Eiver gebole. Bole Tor, Otto me bole, Hampabe. Illegale के जेके कागज ना और गोसोस पावे वो कर बारे में बोले दैलक करी से बोले तो के हम पकड़ब तब द शफीर बोले है हिन ongenoegen over die situatie बोले de volgens het ongeveer een week बोले ची यो होए है बोले कभी ना बोले सब हम लोग के बोले om de verblijfvergunning सबके passagiers के मांगत रहा बोले chauffeurs vinden dat ze verantwoordelijk zijn voor het vervoeren van passagiers en dat de politie de documentcontrole moet uitvoeren अब chauffeur वो तो जाएगा जब कोई लेकिन वो तो क्या फरकेंगे भैया तब हमारा ऑटो में बैठ पाइए उसी पाही के काम है तब तो शफीर वन के कहे तू जा है वो बेचारा ना पर ब्रेड कमा है पर रोटी कमा है जब कोई के पाई फरफूर कर को ले जाए और जो वेली खाल है तो सिपाही काम में पकड़ के एक अरमाने में बोले है एक फ्रैंकलिन बोले है बोले 35 बरिस से हम टैक्सी चलाईला रोंज अब बोले चीज कभी ना भैले बोले अब एक हफ्ता हुए ये सब चीजें हुए है कि सब हम मांगे हैगा शफ ओकर काल पाशाशी सुन के काबले फरब्राई फरखेने हम लोग के बदराई करे हैं फ्रैंकलिन फिंडे इसे बनादरी ontrecht volgens hem is de controle post er juist om de documenten van passagiers te controleren wanneer hij een controle blijkt dat de bescheiden van de passagiers niet in orde zijn moet de politie volgens hem bepalen of ze die persoon verder mag reizen of het voertuig moet verlaten toe je baan bolie zei Franklin toe hier heb je weer betalen hey. Chauffeurs stellen dat plotseling ook vleeswaren worden onderschept terwijl hierover geen duidelijke regels met hun zijn communiceerd bolle bus met z'n van ke bolle capaciteit heb pandra admie ke bolle oesap leeg ja jema hele dosu murgi ke boutu rehe betekent dat 15.000 rehe bolle ga je die dan onderscheppen, er is geen richtlijn in mensen. Suriname ke baat hoe hai, hamari janta Almina ke. To hamari janta, hum aur aage ko apna program ko lekar chalte hai. Ab dekho bhaiya, Guyana, to lo jano Guyana, meko fair boat budal ha. Aur ye fair boat budal kitna janta mar gaye hu, wahan pe kitna aadmi mar gaye hai. Ab ekar bare mein hu, parliament mein bhaiya, opposition legionese parliament still na fair boat ramp bhai. Opposition wahan pe parliament mein hangama macha dijega. Somwar ke aur opposition parliamentar ke sitting for a national assembly mein John Botia ka naam MV Barima John Bota okar bare mein upavar werka ke bole hai minister ke of vooraf gaan aan de vergadering hielden oppositie parlementariërs samen met anderen oppositieleden een protestmanifestatie buiten het parlementsgebouw met spandoeken en luizen riepen op tot gerechtigheid van de slachtoffer en hun nabestaanden en eisen zij hen vertrek van de bewindslieden die volgens hen verantwoordelijk zijn voor tekortschietend toezicht op het veerdienst. Bout lamba chowna likhale dosto लेकिन जोन बोटिया चलावत रहा उस सब गांजा पी के चलावत रहा बीते हुए दिनों में आपके हम बताए रही कि चीजुआ कैसे ओली प्रेसन दालन एफ में से हम तो ना देखे ला दाल भैले यहाँ लिखल ओली प्रेसन दालन दुर पौस इन अमेरिकान से अनफालन ऑफ ईरान भाई हम तो सोची एकदम से पौस है पौस भैया दिस चाय पिए कॉफी पिए से बन जा भाई और बोले तो ओली प्रेसन सो मार के बोले दाल भैले में ना भैया यहाँ पे उचने है बोले अमेरिका ईरान के लड़िया तरी से पौसेर भैल है स्टार्टेड फ्यूरन हुए है बोले ए न्यू गस्प्रेकर ओवर हेर ओपनिंग फॉर स्ट्रेट फॉर हॉर्मूज ही फर्स्टरक बोले ना 13 दागन अनफालन ऑफ
Iran hield Washington in het weekend de wapens stil. Amerikaanse VN-gezant verklaarde dat de VS de diplomatie wat ruimte wil geven onder handelkrikke. Teheran, met bij hoofdstad Iran, kondigde op zijn beurt aan dat hij zijn vergeldingsactie tegen regionale buren zouden stopzetten, wat de scheepvaart in de golf en de olieindustrie enige verlichting biedt. Aangezien onze strategie voornamelijk vergeldingsgericht was, hebben we onze vergeldingsoperatie ook gestaakt, zei Mohammed Akraminia, woordvoerder van het Iraanse leger. De Bayendemse Bankardo, Kaadje, je pauzeer kreeg. Toen wilde het Amerikaanse leger, wilde Tera, Rotke, Raad, Koop, Maris, Bombardier, Kadari, ze bij jou. Kaabule, Hega, in Iranke, of Iran, wie Kaabule, Hega. इसब के जहां जहां इसब के बासस रहा वहां पर उसे बमबारदेर करी से और बतावे देश पौसे खाफ द डिप्लोमेटिक इंस्पानिंग टू से वाशिंगटन तेहरान न्यू कंसर्न हुवेल हेड कॉन्फ्लिक्ट सिक uitbreiden en voorbeide een Iraans gesteunde Houthi-rebellen in Jemen vielen Saudische schepen aan in de Bab al-Madab-straat, een belangrijke toegang tot de Rode Zee. तो बताइए भैया तेल मई से सौ डाला एक बोतल एक बारिल और महंगा हुई गई है वार भाई ब्रेंड फोर वीक फॉर एयर सीज मई वेट बोफन $100 हुई गई पर फात न्यूज दैट इज की फार फॉर के इन रोड से दूर खींग और ये बात है हमारे प्यारे प्यारे सुनने वालों आप लोग को हम एक गीत सुना देते हैं तो अभी हम वापस आ जाएंगे।

और तुम भी जॉनी से भी प्यारी कर लो। तो दोस्तों आपको हम एक गीत के बाद हम और अपना समाचार को लेकर आगे को बढ़ाते हैं, सुनाते हैं, चलाते हैं। तो अब देखा जाए हुआ भैया सूरीनाम में, सूरीनाम में ऑन फूर भइल है भाई, एगो औरत दुई गो लड़कन। हाँ, एगो औरत और दुई गो मेंढर यारक लड़कन के सबन ऑन फूर करीसेगा। ये है सोमवार से फन तक जूली के बाँच है हमारे जनता जोन एक के सभन ऑन फूर करी से। चार मिला जाए के औरतिया के पकड़ के ओतो में भर के लेके चल गए है। वेदर रेक्टलक फ्राई हैस बरूफिंग भइल है ऑफ पर्सिंग एंड बदरेकिंग फन एंड फ्रो में तुई मिंदर यारख केंद्रन इन हमारा सूरीनाम देश में बतावे है। और बोले हैगा ओके सबन ले गए हैगा पॉन्ट बैठ में भैया। बोले हैगा आइट फरलोपक अंडरसूक ब्लेक दैट द फरदाख्तन द फ्रॉ एंड द ट्वी किंडरन मी खनोमन हैवन अ पॉन्ट बैठ में ओके ले गए है दोस्तों। Op het daarbij zou gebruik zijn gemaakt van een blauw voertuig met Franse kentekenplaten. Op het Frankrijk autora Frans keraha. Matlab ki Frans Guyana ke. Dunu ladkwan ke isab lege hega onder gebruik op een adres in Menken Damme. Op Maywa ke lege bhaiya. Maywa ke lege he. Op bole oke bedreig karise. Oker familie ke bole tu 6000 euro hame bhar. Op 2000 SRD. En een bankpas op naam van de slachtoffer hebben geëist in ruil voor haar vrijlating. Onderzoek bij de bhaiya, verdacht 45-jarige BV hega, ook een churische bedreiger is. Op bole hega haar doden. Daarnaast, auratia ke chantra, op een kapra utare ke nang dhirang hoike. Tesabhan ook een nange wala film karisega. Op betawe ze de verdachten zouden vervolgens hem gedreigde beelden sociale media ze bolle verspreid kriga. Al bolle hega een van de aangehouden verdachten pakraige he bolle verklaar karisi pahisi ke dunu larkoen joon he bolle ego woning had onder gebracht in ghare dhare rijk mila ke bolle aanwijziging hebben geven die hebben geleid tot een meenemer van de slachtoffers. Tab larkoen ke pahisi onderzoek bij ke go Frans Mandra DP. Al bole hega de vier verdachten zijn na hun arrestatie overgedragen. Recherche ke ab khali batia ye bhaiya France ke hai, sab ke paas paisa hai. Aur usi pahai ke kinna le bhai tole yani Colombia ke drugs mafia jon hai. Kaise strat ke kisi pahai ki kaun sa kahan ke kisi pahai ke paisa ki kaun chi dei ke aur jahal se bhaga de raha bhaiya. To Suriname mein biswas to na rahege sipahi ke upar ye hamar kasoor na hai. Jaise samachar है वो इसे बताना हमारा काम है नानी। ऐसे है चीजों तो अब देखो हेंग आरोन स्ट्रांड में एको घर जर गया रहा दोस्तों। कंटोन रेक्टर एको फरदाख्त के पकड़ के लेगे फलूपक ओके फ्राई कर दी से एको फॉल्क्सहाउस फेस्टिकिंग रहा 17 अप्रैल 2025 पे। ओएम बोले हैगा aansteker raha verdachte met aansteken hoeveelheid papier die in de contact stond met brandbare stoffen in brand hebben gestoken. Door de brand zijn vier panden en drie voertuigen geheel of gedeeltelijk verwoest. Op een psychiatrisch rapport over de verdachte, de officier van de justitie gaf achter aan dat dit rapport nog niet is ontvangen. To i agyalagay raha mafalupak ki abs agore he psychiater ke kagaj kagaj bhaiya bole kagaj kagaj lagaye bole aage lagaye raho ghar ve char go aur jai ke bhasm hui ge bhaiya sadi sochu tu to ye baat hai hamare janta ab dekho bhai skoutulon Suriname ke na khali chor bhagave hai na khali cocaine slm ke kursi ke niche mutar mein dhare hai na ka bole heiga bade bade kaam kare sipahi apiya sipahi phir pakdan bhaiya एगो अरेडिंग फॉरवर्ड साख करीस के एक मिला मर गए है।
अब देखो कौन चकल सुवेगो सिपाही अतवार के पकड़ाई के बन भइल है इ लतूर में फर ओर साक कैसे को अरेडिंग और बोले हेगा एगो जगह का नाम बा फ्रैंकलिन वेख रास्ता है और बोले बै हेड फरकेस ओह क्वाम अन फुटगांगर ओ मेट लीवन फरलोपक पुलिसी अंडरसोक ब्लैक हुए है dat de bestuurder vanuit de richting van Martin Luther King wegzee naar de rotonde in de kruising van de Latourweg en de Indira Gandhi weg reed ten hoogte van pand nummer 51 mee op zijn voertuig tot stilstaan om een voetganger veilig gelegenheid te geven de weg over te steken. De idee ke otowa rukel ke ego voetganger habara hoja hai tu jane zebra pad netel nasranan to but ubaki Jeremia rukai koke habara inmiddels de bestuurder merkt die volgens het onderzoek te laat op, haalde stilstaande voertuig in en reed daarbij de voetgangers aan. Dus hier roekel maar ik het doezer gari pitches inhaal kerke of voetganger was je maar is je bijna of voetganger marge hega. Bolle maar keer de korte tijd later terug en parkeerde de voertuig naast zijn slachtoffer en marge bhagge raha maar thora deer baat ik veel loud ke aile he ta jaha anemia maral laha hua jai ke pat hua parkeer karise sipahi bolle voetganger wa marge he are datra bolle he onderzoek blik dat de slachtoffer of er onder meer een open beenfractuur ernstige inwendige bloedingen had opgelopen. Tijdens het onderzoek merkte de wensdienaar een opvallende geur aan de adem van de bestuurder op. Bolle hij verkeerde echter geen alcohol te hebben genuttigd, maar kort daarvoor shisha waterpijp te hebben gerookt. Bolle zijn voertuig is voor een technische herkeuring in beslag genomen. Twee getuigen bevestigen tegenover de politie dat een voertuig was gestopt om de voetganger voorgang te verlenen, maar waarna de bestuurder stilstaande auto inhaalde en voetganger aanreed. Op last van de OM is de politieambtenaar in afwachting van een verder onderzoek en verzekering gesteld via de Bolesisha Piler aan Daruna Piler aan. तो शीशा तो जाने जून में पनिया डाल के तम कुया घैचे घड़गड़ घड़गड़ तो भैया वो बतिया है हम तो ना पी ली ली सब चीज भैया माम देखेला शीशा शीशा के दुकनियन में नमियन घैचे है ऊँची जुआ हमने यानी कैसे लगे भाई मकी हमारे मान के ऊँची चिन्ना है दादा वो गंधा हमारे खातिर लेकिन जी के अच्छा लगे भैया अपन काम तुलन करो अब देखो तुलन जानो जब सुनिए तो हम त्रेक के बार बतियाला कि हमारा देश लूट के बैठ गए है त्रेक के रा सेंट्रल बांसुरी नाम के भैया हुआ के कासर सरफ सब मार दी से भाई जहल काटी से निकल गया रहा फिर से पकड़ाई के बन भैले अब एक साक फिर गए फॉर द रेक्टर अभी हम तो लोग कितनी नीदरलैंड में बता दे बोले हैगा maatschappelijk onrust leidde in de strafzaak tegen voormalige governor Robert van Treek, Bolle is nieuw vastgelopen. De inhoudelijke behandeling kon maandag niet beginnen omdat essentiële processtukken nog ontbreken volgens een advocaat. Kan hij ja kabelen, maar kan hij Bolle heen. Bolle vervolgens bovendien onterecht omdat kassenreserve Bolle churien naar Bolle de bhaiya kan hij. Deze bhaiya kangal hoege kan hij Bolle churien naar Bolle. Treek die moment momenteel gevangenis mee uitzit, Bolle verscheen voor rechter Reutu Chatterpalge om zich te verantwoorden voor onder meer verduistering van de kasreserves van commerciële banken. Bolle de inhoudelijke behandeling bleef echter aan. De apiker bare me bolle zeg wat kap jaiga bare me. Aur o kitra advocaat ke he. Ma bolle hi hem chota patal bari lamba chowda likele. Rechter Chatterpal heeft de behandeling van de strafzaak aangehouden tot 26 oktober. Wanneer de rechtbank de inhoudelijke behandeling hoopt te kunnen voortzetten met de volledige procesdossier. Oké, ze hebben agore he. Bolle hega. Trek eveneens in aanmerking komt voor de gratie in verband met 51-jarige Surinaamse onafhankelijkheid. November me hoi. Trek ke bole he. Kan hij bole he. Bole oké, okay, jij gratie pauw. Ik mag paai jij, bhaiya. Suriname me chur loon hua joan ba. Joan des ke looti se. Use bahut mahan dekhe he, saban. Ha. Ta use ke gratie verleen karega. Simons ke bole hega. Ta bole kyu der de deel. Bole apan bait chukal hega. तो हमारा देश आगे चली रे भैया तरी सोचो तो ये बात है हमारे जनता
1800 किलो भैया 1800 किलो सभन जराई से भैया दुरुक्ष दुरुक्ष जराई से पता ना भैया कैसे चीवा जरल है बांती आंती धर के जराई से मिली फिर फीलिंग ना देखे सभन भैया तो यहाँ फिल्म पर दिखावे कि सभन 1800 किलो जराई से का कोकीन आदमी सोशल मीडिया पर हंसाई हंसे हमारे सिपाही लोग के सुरीनाम के बोले अब तो बड़े टू बोले वहाँ पे सरना में महंगा हो जाए वहाँ पोको का इनवा के जगहिया पे को का इनवा के जगहिया बोले पिसान ना जराए हुई है। तो ये बात है हमारी जनता जो आप लोग को हम बता देते हैं मोनिटोरिंग विद ऑन द हाउस सोने एनर्जी सिस्टम इन ए बेनेलैंड फॉर ड्यूर जामन सोना पनील तो लोग जानो नीदरलैंड में सबके है पहना सनाम के बेनालांत में भी समन के लग गए अब मांगे हैं सब मिनिस्ट्री फॉर हेल्प से ब्रोनो बोले है स्ट्रिक्टली ना मॉनिटर करेगा ऑन द हाउट करेगा सोना एनर्जी सिस्टम में बेनालांत में जो नेनमी लोग के हुआ स्ट्रोम दो रो रहे वेल सोना एनर्जी ऑफ द लॉन्ग टर्म एंड फॉर डील हर इज ब्लेफन इन्वेस्टिंग कॉस्ट फोकस हर हुक Of bole de aanleiding van het systeem wordt momenteel gefinancierd uit de staatsbegroting of via de lening. En ha, onderzoek nog de totale kosten. Toen je ze zonnepanelen, vorige regering lagaer ha behoud het binnenland me bhaiya. Aur ab chahi sabke onderhoud kareke, tab bole hai, Simons bole hai, bole behoud het paisa lewe hai, lagiga onderhoud ke. Ma bhaiya, ohi to baat hai, o to killo le baate mahanga. बाकी तेलवा भरे के भी चाहिए तो तेलवा भी चाहिए भरे के तो वन ऑनर हाउ ना करियो चीजों कीने के महान थोरो है ये मुद ओग द ऑनर हाउ खानदून पांच गो बेबी के भैया लेक फ्रांस पॉलिसी ही मंगलवार के पांच गो बेबी मरल है दो द बेबीज का फाउंडन एगो घर में और रहेगा ओराइया में बोले इन सैडन फ्रॉम फ्रैंकलिन में पांच गो बेबी के लेक मिलल भाए तो ये देर तक यार के गो आदमी सो मार के ना दत है ऑन इन खैत हाथ के क्रीखन में सेन फ्रॉ अन ऑन बिंदन लेखाम इन कार्टोनन दोजन दैट मेल्ड द फ्रांस क्रान सेन Even oude vrouw, zijn even oude vrouw was op dat moment niet thuis. Zij was met buikpijn naar het ziekenhuis gegaan en ze beviel daar een gezonde baby. De hongerige baby beval kere. En hier, Anamia Kakari zei, vrouw leed aan zwangerschapontkenning. Dat is een fenomeen waarbij vrouw niet doorheeft dat ze zwanger is. Het lichaam vertoont dat... Nogelijk symptomen van een zwangerschap. Of wil ik kabi kabi ouderen naar Jan Park hem zwanger bati. Ja, hospitaal met de bolle baby hoe ja he. Bolle na de ontdekking is de man met de stoffelijke resten naar het ziekenhuis gegaan. Het ziekenhuispersoneel waarschuwde vervolgens de politie die kort daar op de woning van een stel doorzag. Daarvoor vervonden zijn de overige stoffelijke resten. Toe, bari doekke baat hebben. Ja, de vrouw ligt nog in het ziekenhuis en is nog niet ondervraagd. Haar partner is verhoord, maar niet aangehouden. Hij verklaarde niets te weten van de mogelijke zwangerschap van zijn vrouw. Het OM is een onderzoek gestart, mensen. Toe, je baat hebben. Zelensky geile bhaiya Amerika mee. En saate saat, u bhi geile hai. Netanyahu bhi geile hai. Ukraine ke president. Zelensky geile hai. Weta huis mee. Donald Trump lage eerste bezoek aan Amerikaanse president woning mee geile bhaiya. Zelensky bole hai ga. Bole hamme Amerikaanse militaire steun gaat hem hai liye. Levering van eerder toegezegde Amerikaanse militaire steun. Op Trump. Ze bole hega, bole hem met toezegging de op de NAVO top dat Oekraïne een licentie zou krijgen om zelf patriot raketten te produceren. Zelensky is naar Washington gekomen, en hoe heb je Amerikaanse senator hega, Lindsey Graham, 71 jaar, volgens mij mensen uit het hoofd gezegd, hoe maar al heet, bole kieuw hem mee behoed bole raak, kijk eens met je in Rusland met oorlog kreeg, zie hij raak, bole ook er matiam bij jullie batie, en bole de twee ontmoeten elkaar nog een paar voor Graham's overleden in Kiev
Ook de Israëlse premier Benjamin Netanyahu in Washington voor de uitvaart van Graham. The Times of Israel schrijft dat Netanyahu en Zelensky elkaar mogelijk in de marge van een bijeenkomst zouden willen spreken. Mensen toen ja, nou, hey, Oekraïne, Iran, kego telke bot dat deze bhaiya ab Iran bahut babulla hai. Aur Iran bole bole badla chukayega Oekraïne se. Aur Oekraïne bole Rusland se maal jaat raha. Bole ane Oekraïne ke maal jaat raha ki are matlab ki Iran jaat raha bole ohik maru botiya dagi se. Ma falupak ke asait oorlog wa even gepauzeerd hai mense. Aur chalo koi mil gaya.